হে নিমালাদি মানস সদগুরু নেতালাদি তা নিউটিয়া দিও ন্যাসরাদি আশ্রয় গুরু গরিব নিবাজি আপ জি হাজুর কীর্তন করদে হাম ইয়া সবদে বেটা জুরু সদর সচ্চে পাশা জি মহারাজ জিনা জিনা মাই প্রভু লো সবদে বেটা জুরু সদর সচ্চে পাশা জি মহারাজ জো সবনা দি লিখে লওনি চড়দি কলা বক্সম গুরু নানক নাম চড়দি কলা তেরে পাহাড়ে সর্বদা ভালা।